0: ডায়াল দেই তো থোড়া সা কুমার হো যাচ্ছে।
1: তো মানে যে গোবর খাতু ডালনা থোড়া জরুরি
0: হ্যাঁ জরুরি হ্যাঁ বাকি আপ গোবর অপনা নেই হয়ে পায় পুরা খেত মে।
1: তো পহলে পশুপালন জাদা রহিস কা?
0: হ্যাঁ পহলে জাদা রহিস ওকার পরিবার মান আলগ তালগ নেই হয় তো যে দুই ভাই আয় তো এক ভাই চরাতে রহে ওসরিক পারি চাহে ঘাস ভি কাটাত রহে। আব ভি আব জাদা জমিন মে আব খেতি বাড়ি ভি হতে আব জাগা ভি নেই চরায় বার আও আজকাল কে লইকা মন গরু ভৈঁসা চড়াবেই নি করে হ্যাঁ একর চলতে এখন নাঙ্গার এক নাঙ্গার রহি গত আব রাখাল যাচ্ছে
1: হ্যাঁ
0: এক নাঙ্গার কে আব গোবর কেতনা হোহি।
1: হ্যাঁ গোবর কে ভি সংকট হ্যায় নাই?
0: সংকট ভি হ্যায়
1: ঠিক বতা দেন কি ভাই পহলে তো গোবর ভেটাত রহি
0: ভেটাত রহি বাকি আব ভেটা হ্যায়।
1: আচ্ছা এধার এধার সোসাইটি মে দেখা দেন কি কম খাতু দেতে?
0: তা কম তো দেহাত হ্যায় হ্যাঁ আব মোলা দেহি সাহে খাদ মতলব 15 একর জমিন মে দু 4 বোরা ডিএপি দেহি সাহে 5 বোরা ইউরিয়া দেহি সাহে আউ 5 বোরা রাখার দেহি সাহে। তো কইছে তোলা 3 বার মিল হি হ্যাঁ তো কো জানি আব দেখ বার দেহি সে আব কো জানি মিল হি কি নেহি কি শাসন কা করি ভাই কা পতা নেই হে।
1: তো ওই কম দেতে জিসে ভি তো ভাই লাগল কি ভাই আব জিসন জো স্থিতি চলাতা হ্যায় কি ভাই আমার দেশ মে ইউরিয়া ও খাদ
0: হ্যাঁ
1: তো হিসাব সে তো মন হ ডরাতে কি দেহি কি নেই?
0: নাই নাই ডর লাগাত হ্যায় কোন দেহি কি নেই ভাই আও নি দেহি তা খেতিও কম হোহি।
1: আচ্ছা
0: হ্যাঁ
1: তো ভাই দেখি আব এই স্থিতি আহে তো কিসান ভাই মন জো আহে বড়িয়ান আপন সমঝ বুঝ কে খেতি করে এধার
0: হ্যাঁ হ্যাঁ
1: কি ভাই কা ধান লাগানা হ্যায়
0: তো এমে আব জাদা থোড়া সা কম খেতি করনা পড়ি আব কম খাদ ডালনা পড়ি আব জাদা খাদ নেই পুরি তো কাহা সে ধান হই তো কমে খেতি করনা পড়ি দুসরা দুসরা খেতি কাহিন কাকরা সসরা মতলব সরুয়ানা পড়ি পান পথররা মতলব হ্যাঁ পায়রা মালা মাল্লা যে বাঁচা থে লেস দেয়াতে মাল্লা যাব গাঢ়া খাইন কে ও মাল্লা সরুয়ানা পড়ি।
1: হ্যাঁ বড়া বড়িয়ান বাত বতায়েন কি ভাই জিতনা কচরা আথে ওকে হমন কম্পোস্ট খাদ তো বানায় সকত হন তো সরকার ভি এই চাহতে কি হমন থোড়া সা জৈবিক খেতি কি তরফ থোড়া মুড়ি জাদা নেই
0: হ্যাঁ
1: লেকিন জাদা সে জাদা যে জৈবিক খেতি হ্যায় ওকর তরফ হমন খাতু কেঁচুয়া খাদ হ্যায় হরা খাদ
0: হ্যায়
1: কম্পোস্ট খাদ হ্যায় নাডেপ খাদ
0: হ্যায়
1: গোবর খাদ হ্যায় তো এ সব কে প্রয়োগ ভি করি।
0: হ্যাঁ
1: কাবর কি হমন দেখাত হন কি ভাই হমার স্বাস্থ্য ভি প্রভাবিত হতে খালি খাতু খাতু কে
0: হমন এ খাতু হ্যাঁ
1: তো কা সোচতেন জিসে হমার স্বাস্থ্য কা আসর পড়াত হ্যায়
0: ভাই এমে বহুত ইসন হোয়াত হ্যায় আসর পড়াত হ্যায় ভাই ভাই আব খাদ গোবর মত নি হ্যায় হ্যায় আব গরু বছু আব রাখে নি সকাত সেবা নি হোয়াত হ্যায় তো এমে তো আপে থোপতা হ্যায় জবলে খাতু খাদ মে পুরা নি ডালি খেত মে তো ধানো ভি নি হোহি খেতি নি হোহি আব হর চিজ মে মতলব রাসায়নিক খাদ আব গোবর ভি খাদ জরুরি হ্যায়
1: और रासायनिक खाद हन तो कई तरह के समस्या भी होते
0: समस्या भी होवत है जब सरकारी खाद डालत हन हाई सब डालत हन तो जब सरकारी दवा चलते रही तो बचाऊ होवत है ओहु में सुई गोली में जात है पैसा।
1: तो भाई चारों तरफ सोचना पड़ते नहीं?
0: हाँ हाँ
1: तो किसान के चारों तरफ से सोचना पड़ते
0: सोचना है तो अभी स्मार्ट कार्ड बनी से है तो स्मार्ट कार्ड अब वहाँ हॉस्पिटल में अब रहो तो वहाँ अब
1: बिल्कुल तो भाई स्वास्थ्य के भी ध्यान रखना है जमीन के भी स्वास्थ्य के ध्यान रखना है तो किसान के ऊपर चारों तरफ से दबाव है
0: दबाव है
1: तो बड़ा बढ़िया रोरे गोठियाए और रोरे से गोट बात हुई।
0: हाँ
1: তো এই গোট বাদ বার রাউর কে বহুত বহুত ধন্যবাদ।
0: জি জি ধন্যবাদ
2: কিষান ভাই যে এই গোট বাদ লা সুনত রহেন হমার যে কিষান রহেন বাহাদুর সিং জি গাঁও রকিলি কর কিষান ভাই আপ থোড়া সা বাত কর লে হল যায় মন্ডি ভাও কর তো দেখি আজকার যে মন্ডি ভাও মে রেট রহিস ওমে ধান রহিস 2371 রুপে প্রতি কুইন্টল গেহুঁ রহিস 2485 রুপে প্রতি কুইন্টল महुआ रहीस 3000 रुपये प्रति क्विंटल मूंगफली रहीस 5300 रुपये प्रति क्विंटल और सरसों रहीस 6000 रुपया प्रति क्विंटल। एक साथ अब थोड़ा मौसम के बात करी तो भाई देखी जो आजकल जो तापमान रहीस अधिकतम तापमान 35 डिग्री सेल्सियस और न्यूनतम तापमान 25 डिग्री सेल्सियस यदि कल के अनुमानित तापमान के बारे में बात करी तो कल कर जो अधिकतम तापमान है 36 डिग्री सेल्सियस